0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তিনি ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের রাজপুত্র। চাইলে আরাম করে নিজের গোটা জীবনটাই পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সুরের টানে জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন। সম্পূর্ণ অন্য একটি শহরে চললেন নিজের ভাগ্যান্বেষণে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি।

0: আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকম কয়েকজনের কথা যারা কিনা সুরের টানে নিজের জীবনটাই অন্য খাতে বইয়ে দিয়েছিলেন। তো এখন যার কথা আপনার সঙ্গে শেয়ার করছি তিনি হচ্ছেন ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম রাজপুত্র শচীনদেব বর্মণ, লেজেন্ডারি সিঙ্গার কম্পোজার এস ডি বর্মণ। তিনি কিন্তু নিজের জীবনটাকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছিলেন, রাজ পরিবারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব ত্যাগ করে চলে এসেছিলেন বোম্বে, এবং তার ফলাফল আমরা প্রত্যেকেই দেখতে পেয়েছি। ভাগ্যিস তিনি এসেছিলেন, সুরের টানে তিনি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে চলে এসেছিলেন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো রেডিও বাংলানেট ডট কম এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি যারা কিনা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে বইয়ে দিয়েছেন। তো এরকমই আরও একজনের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: টাকদম টাকদম বাজাই আমি, টাকদম টাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদম টাকদম বাজাই সব ভুলে যাই।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে দুইজনের কথা শেয়ার করব। তাদের সঙ্গে কিন্তু একটি বিষয়ে মিল আছে দুইজনেরই, সেটা হলো তারা দুইজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও কিন্তু কোডিংয়ের ওয়ার্ল্ডে যাননি। তারা সেই চাকরি ছেড়ে দিয়ে নিজের সুরের টানে চলে এসেছেন সম্পূর্ণ অন্য এক পেশায়, অন্য এক জগতে। দুইজনেই লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর বর্তমানে, এবং একজন তো অস্কার পর্যন্ত জিতেছেন। যিনি অস্কার জিতেছেন তিনি বুঝতেই পাচ্ছেন, এ আর রহমান, এবং অন্যজন আমাদের বাংলার অনুপম রায়। দুইজনেই কিন্তু শিক্ষাগত যোগ্যতায় কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কেউই কিন্তু সেই পেশায় কন্টিনিউ করেননি। আলটিমেটলি সুরের টানে তারা এই সুরের জগতেই চলে এসেছেন, এবং ভাগ্যিস এসেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কয়েকজনের কথা, যারা কিনা সুরের টানে জীবনটাকে আমূল পাল্টে দিয়েছিলেন, একদম অন্য খাতে নিয়ে গিয়েছিলেন। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে যার কথা শেয়ার করব, তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন। আগে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে ওঠার পরে তার মনে হলো যে তার সুরের জন্য এই পড়া বাধা হয়ে যাচ্ছে, কাজেই তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে সুরের সাধনায় মেতে উঠলেন এবং তিনি হয়ে উঠলেন বাঙালির চিরকালীন আইকনিক সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায়। আবার আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, তিনি কিন্তু পেশায় ডক্টর, কিন্তু ডাক্তারি পাশ করার পরেও তিনি ডক্টরি করেননি, তিনি বেছে নিয়েছিলেন সুরের জগৎ। তিনি পলাশ সেন, ইউফোরিয়া ব্যান্ডের। কাজে এরকম অনেক মানুষ আছেন যারা কিনা সুরের টানে নিজেদের জীবনটাই সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছেন। তাদের মধ্যে অনেককেই আমরা চিনি, অনেককে হয়তো চিনিও না, কিন্তু একটি বিষয়ে প্রত্যেকেই এক জায়গায়, তারা সুরের টানে জীবনটা অন্য রকমভাবে কাটিয়েছেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা সুরের টানে জীবনটাকে একদম অন্যভাবে যাপন করেছেন। কেমন লাগলো এদের কথা চাই জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

www.gaanduriya.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও শুরু হয়েছে, এবং আমার সাথে অবশ্যই ভালো ভালো কিছু কথা তো আছে, এবং তার সাথে সাথে ভালো ভালো গানও রয়েছে। তো সেই গানগুলো অবশ্যই আপনাকে শোনানো হবে, এবং তার সাথে সাথে ঘুরতেও নিয়ে যাওয়া হবে। তার সাথে সাথে কিছু এমন এক্সপিরিয়েন্সের কথা বলা হবে যেগুলো আপনিও ভীষণভাবে রিলেট করতে পারবেন। তাই কোথাও না গিয়ে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, এবং কানে রাখতে হবে রেডিও বাংলা .com ও যখন নিরুদ্দেশ।

ঘুরতে যেতে আমরা ভালোবাসি এবং ঘুরতে যাওয়ার সময় আমরা চুজ করি যে এই জায়গাটায় গেলে আমরা কী কী দেখতে পাবো, এক্সট্রা কী কী দেখতে পাবো। তো ঠিক সেই রকমই আমরা যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসি, অর্থাৎ ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলায় আসি, তাহলে কিন্তু দার্জিলিং যেতেই হবে। এবং দার্জিলিং গিয়ে যেটা আমাদের না দেখলেই নয়, মানে যেটা না করলে সেটা হচ্ছে বৃথা, সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেন আপনাকে চড়তেই হবে। আর একটা কী বলুন, সেটা হচ্ছে টাইগার হিল। হ্যাঁ, টাইগার হিলে যদি আপনি সানরাইজ অর্থাৎ সূর্যোদয় না দেখেন, তাহলে কিন্তু পুরো দার্জিলিংয়ের ট্রিপটাই বেকার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য ঘুরতে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলা

টাইগার হিল নিয়ে কথা বলছি এবং দার্জিলিং নিয়ে কথা বলছিলাম, পাহাড় নিয়ে কথা বলছিলাম। পাহাড়ের কোলে যখন সূর্য ওঠে কি মনোরম লাগে, আর সেই জায়গাটা যদি টাইগার হিল হয় তাহলে তো কোনো কথাই না। এই যে অঞ্চলটা, অর্থাৎ দার্জিলিং যেই অঞ্চলটায় তৈরি, সেই অঞ্চলটার সর্বোচ্চ বিন্দু হচ্ছে এই টাইগার হিল। আবার বলা যেতে পারে যে কাঞ্চনজঙ্ঘার কে যদি আপনি একটু অন্যরকমভাবে সোনার মোড়কে দেখতে চান তাহলে

অবশ্যই আপনাকে টাইগার হিলে আসতে হবে। এই টাইগার হিলে পৌঁছানোটা কিন্তু খুব একটা দুষ্কর ব্যাপার না, কিন্তু এত পর্যটকরা আসেন এই টাইগার হিলে সূর্যোদয় দেখতে, তাই জন্য আপনার গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ট্রাফিক জ্যামে আপনি ফেঁসে যেতে পারেন। তাই 45 মিনিট কিন্তু শুধুমাত্র জ্যাম সরাতেই লেগে যায়, এবং তার সাথে সাথে অবশ্যই ওই পথটা যতটা উঠতে হয়, তো সেই রকম একটা সময় নিয়ে সূর্যোদয় কখন হচ্ছে 4টা থেকে 6টার মাঝখানেই অবশ্যই আপনাকে যেতে হবে, এবং মনোরম দৃশ্যটা অবশ্যই দেখতে হবে, মিস করা যাবে না।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যখন আমাদের বাঙালির কোনো বৈশিষ্ট্য দেওয়া হয়, আমরা কিন্তু দীঘা, পুরী এবং দার্জিলিং রেখেই থাকি। আগেকার দিনের কথা বলছি, মানে আমার মা কাকিমা সেই সময়টা কিন্তু দার্জিলিং থাকতো, ইনক্লুড থাকতো বাঙালিদের জীবন। কিন্তু এখন আস্তে আস্তে দার্জিলিংটা নস্টালজিয়া হচ্ছে, কারণ অনেকটা ঘিঞ্জি হচ্ছে, দার্জিলিংটা আগের মতো নেই। আগের মতো আমার মনে হয় সৌন্দর্যের দিক থেকে কখনো খামতি হয়নি, কিন্তু ওই যে বসতি আস্তে আস্তে বাড়ছে, পর্যটকরা বেশি বেশি করে আসছে, নিজেরা বিশৃঙ্খল হচ্ছে, সেই জন্য আমাদের মনে হয় যে সৌন্দর্যটাও আস্তে আস্তে কোথাও গিয়ে ফিকে হচ্ছে, কিন্তু একদমই না। এখনও যদি আপনি টাইগার হিলে যান, ঠিক সেই রকমই ঠিক ঠিক করছে ভিড়, এবং এতটাই মনোরমভাবে সূর্য ওঠে, এতটাই কোল আলো করে সূর্য ওঠে, সেটা সত্যি ভালো লাগে। এবং কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ ওই যে একটা পুরো রেঞ্জ, ওই রেঞ্জটার যেটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশে যদি মেঘলা না থাকে, একটা বরফে মোড়া চাদর পড়ে থাকে পাহাড়, এবং সেখানে আলোর ছটা অর্থাৎ সূর্যের আলোর ছটা পড়ে, কি যে অপরূপ লাগে ওই বরফের ওপর রিফ্লেকশনটা আলোর, সেটা যারা না দেখে তারা কখনো কথায় অন্তত বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই আপনাকে নিজের চোখে দেখতে হবে টাইগার হিলের সূর্যোদয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দার্জিলিং মানেই যেটা বলছিলাম টয় ট্রেন, দার্জিলিং মানে ক্যাভেন্টার্স, দার্জিলিং মানেই হচ্ছে ওই ম্যালের জায়গাটা যেখানে শপিং করা যায়, ঠিক সেরকমই দার্জিলিং মানে কিন্তু টাইগার হিল। এবং টাইগার হিল এখন একটু বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে, কিন্তু যতই ঘিঞ্জি হোক না কেন আমরা লড়াই করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, অর্থাৎ 4টা থেকে 6টার মধ্যে যে স্প্যান টাইমটা, সেই টাইমটায় কিন্তু আমাদের পৌঁছাতে হবে। এবং যখন মানে যদি ওই সময়টা, ওই যে সময় হচ্ছে কোল আলো করে সূর্য উঠছে, এই সময়টা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে পৌঁছাতে হবে। radiobanganei.com এ আমি জানতে চাই কারা কারা টাইগার হিল থেকে সূর্যোদয়টা দেখেছেন, তারা আমাকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন এবং আমি রিলেট করতে পারবো যেহেতু আমি দেখেছি। radiobanganei.com এ কেমন লাগছে আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanganei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা অনেক সময় অনেক কথা বলি যে কথার নেপথ্যে সেখানে রাগ বা দুঃখ কোনটা প্রকাশ পায় সেটা কিন্তু বোঝার মতো মুহূর্ত অনেক সময় তৈরি হয় না। অনেকে অনেক সময় ভুল বুঝি, অনেকে অনেক সময় আমরা হয়তো এক ভাবছি আর বলছি আরেক, এরকম ব্যাপারও কিন্তু হতে থাকে। আর এর ফলেই কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে একে অপরের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়। তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত, যেমন একটা কথা আজকের এই আড্ডায় সেই কথাটাই বারবার ফিরে আসবে, যাবি না যাবি না। যদি এই কথাটাকে আমি একটু ধরি, তার এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার লুকিয়ে আছে, যেগুলো একটা লেখার মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটা প্রকাশ করা সম্ভব নয়। তাই আমরা যখন কানে শুনি তখনই কিন্তু বুঝতে পারি যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আদারওয়াইজ আমরা যদি সবসময় লিখি, লেখার মধ্যে কিন্তু মনের ভাবটা প্রকাশ হয় না। আমি হয়তো ভাবছি এক, কিন্তু ওখানে গিয়ে যে পড়ছে সে কিন্তু অন্যভাবে পড়তে পারে, আর তখনই দূরত্ব তৈরি হয়। আমাদের আজকের আড্ডা এই যাবি না এই ব্যাপারটাকে কেন্দ্র করে। দেখো তো যাবে না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা জুড়ে থাকবে। এবং আজকের এই একটা শব্দ দিয়েই আপনারা আগামী মুহূর্তগুলোর কিছু শব্দকে নির্বাচন করে অবশ্যই মাথায় রাখবেন। একটা শব্দ দিয়ে কখনো কিছু বোঝা যায় না, বা মনের ভাব প্রকাশ করতে গেলে শুধুমাত্র লিখলে হয় না, বলতেও হয়। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা, যাবি না যাবি না নিয়ে। তো কখনো কাউকে যদি আমরা এই বলি রাগ করেই, তখন তার অভিব্যক্তিটা অন্যরকমভাবে দাঁড়ায়, যাবি না যাবি না। যদি কোনো বড় মানুষ, মানে যে যা সময়ের বয়সে তার থেকে অতিরিক্ত বয়সে কারোর সঙ্গে কথা হয়, আর সে তাকে এরকম মুহূর্তে যদি কখনো এরকম কথা বলে, তখন কিন্তু ধরে নেওয়া হয় যে অপরপক্ষ যে বলছে সে রাগান্বিত হয়েই কথাটা বলছে। কিন্তু এরকম হয় যখন আমরা লেখার মাধ্যমে, যখন হয়তো আমাদের থেকে বয়সে বড়, নিশ্চয়ই বয়সে বড়, তারা যখন লিখছেন, তখনও কিন্তু আমরা ধরে নিই যে কথাটা সে রেগেই বলছেন। কিন্তু আমরা অনেক সময় এই ভুলভ্রান্তিও করি যে হয়তো রেগে বলছে না, বা অতটা গুরুত্ব নেই, বা অতটা সেইভাবে মাথায় রেখে বলছেন না। কিন্তু প্রতিনিয়তই সে কিন্তু প্রমাণ করতে চাইছে বা বোঝাতে চাইছে যে সে রেগে যাচ্ছেন, বা সে সেই জায়গা থেকে ওকে বোঝাতে পারছে না যে আমি ঠিক ব্যাপারটা বলতে চাইছি এবং জায়গাটার প্রতি আমার গুরুত্ব আছে এবং যাওয়াটা উচিত। এই যে কতগুলো ব্যাপার, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের একটা মানুষকে চিনে নেওয়ার মতো পথ। কিন্তু আমরা সেই মানুষটাকে চেনা হয়ে ওঠে না। এরকম ব্যাপার তো অনেকেরই থাকে। কেউ হয়তো একদিনে কোনো মানুষকে চিনে যায়, আবার কেউ বছরের পর বছর গেলেও তাকে চিনতে পারেন না। আর সেক্ষেত্রেই আমরা কিন্তু এই জানার ব্যাপারটা ক্রমশ মানুষের কথাবার্তা, ব্যবহার, মানুষের সঙ্গে যত মেলামেশা তার উপরেই কিন্তু নির্ভর করে থাকে। তাই যাবি না যাবি না, অনেকেই আছেন যারা একটা কথা বললেই বুঝতে পেরেছেন যে কী বলতে চাইছে, সেখানেই বোঝা যায় যে তাদের একটা আত্মিক ব্যাপারটা আছে। মানুষ যত মানুষের সঙ্গে কথা বলবে, তত কিন্তু অনুভূতিগুলো বুঝতে পারবে। আর ছাড়া ছাড়া দূরত্ব থাকলে কখনো একটা বন্ডিং তৈরি হয় না, সেখানে একটা দূরত্ব বা ছেদ থাকে। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত এই দূরত্ব বা ছেদটাকে কমানো, তাহলেই সম্পর্ক অটুট থাকবে। চলুন আবারও গানে ফিরি, তারপর ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, চলছে গান মুসাফিরের আড্ডা। আর সোম থেকে এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে এবং আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর সময় উপভোগ করি, ঠিক যেমন আজ করছি। তো আজকের আড্ডাটা সত্যিই একটু অন্যরকম, যাবো কি যাবো না, না যাবি না যাবি না, এই যে অদ্ভুত একটা ব্যাপার যেখানে মানুষকে বুঝিয়ে দেওয়া বা মানুষের কথা বুঝে নেওয়া দুটোই গুরুত্বপূর্ণ। আর সেখানে এমন কিছু কিছু সময় আসে যেখানে সেই ব্যাপারটা তৈরি হওয়ার সময় থাকে না, কারণ মানুষের হাতে এখন সময় কম, মানুষ দৌড়ুচ্ছে ছুটছে, তাই কত কম সময়ের মধ্যে কত সহজ করে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া যায় এখন সেটারই একটা পরীক্ষামূলক ব্যাপার চলছে। তো কেউ হয়তো আবতার করে ব্যাপারটা বলছেন, যাবি না যাবি না রে। এই যে একটা সুন্দর বাতাবরণ যেখানে তুই গেলেও আমার কোনো আপত্তি নেই, বা তুই না গেলেও আমার কোনো এ নেই, সব কিছু তোর ওপর ছেড়ে দিচ্ছি, কারণ যাবি না যাবি না মানে ব্যাপারটা এই জায়গায় পৌঁছে যায় যেখানে তুই যেটা বলবি সেটাই মেনে নেব। তো কিছু সময় এমন আসে যেখানে ওই মনে নেওয়ার থেকে মেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, তাই মনে আমরা তো সবসময় নিতে পারি না, আর নিলে হয়তো ভুলটা ভাবি, কারণ আমরা এখন অপরকে ভুলটা বুঝতে পারা বা ভুলটা তাকে ভাবা এটা যেন পরিমাণটা বেড়ে গেছে, কারণ সময় কম, আমরা কেউ কাউকে সময় দিই না, সবসময় মোবাইলের মধ্যে ডুবে থাকি, তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে মুহূর্তটা সেই মুহূর্তটা চেনার মুহূর্ত, সেই চেনার মুহূর্তটা তৈরি হয় না, হারিয়ে যায়, বা যখন সেই মুহূর্তটা আসে তখন হয়তো সময়টা থাকে না। আমরা ফিরবো আবার আজকের এই আড্ডায় এই যাবি না যাবি না কথা নিয়ে সঙ্গে থাকবো।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন। আমি সৌভিক আপনাদের সঙ্গে আছি, আর এভাবেই সোম থেকে শুক্র আমাদের আড্ডা জমে ওঠে। এবং ইতিমধ্যেই প্রায় 250,000 শ্রোতা বন্ধু আপনারা যারা সবাই একসঙ্গে আমরা জুড়ে আছি, এভাবেই থাকি, এভাবেই আমরা রেডিও বাংলা নেট.কমের সঙ্গে কিছু সময় কাটাই। এবং সত্যি কথা বলতে এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মধ্যে দিয়ে আসে যেগুলোকে অতিক্রম করাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু আমাদের অতিক্রম করতে না পারলে কিন্তু সেই সময়টা আমাদের কাছে ভীষণ কঠিন সময় হয়ে দাঁড়ায়। তাই আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের কাছে এক্সপেকটেশনটা কমিয়ে রাখা। মানুষ মানুষের কাছে এক্সপেকটেশন করবে, ভালোবাসা মানেই কিছু একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু এই এক্সপেকটেশনের মাত্রাটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সমস্যা, আর তখনই কষ্ট পাওয়ার একটা প্রবণতা তৈরি হতে থাকে। ঠিক সেক্ষেত্রে এই যাওয়া না যাওয়ার একটা ব্যাপার তো থাকে, সেখানে হয়তো খুব সহজেই বলে দেওয়া যায় যাব না, বা খুব সহজেই বলে দেওয়া যায় তুই চলে যা। তুই চলে যা বলাটা যত সহজ, তুই চলে গেলে মেনে নেওয়াটা তত কঠিন। আমরা মাঝে মাঝে বলে ফেলি ঠিক কথা, আবার নিজেকে সান্ত্বনা দিই যে হয়তো সব ঠিক হয়ে যাবে, যেটা হবার নয় সেটা কখনো থাকে না, কিন্তু যেটা হবার নয় সেটা কখনো থাকে না মানা যেমন বলা যায়, কিন্তু এটাও তো হবার নয়, হয়তো নিজেদের কোথাও না কোথাও একটা রাগ বা কোথাও একটা ঈর্ষা বা কোথাও দম্ব না, নিজের জায়গা অটুট রাখবো, এই ব্যাপারের একটা গুরুত্ব তৈরি হয় একটা বয়সের পরে। আবার এখনকার সময়ে দাঁড়িয়ে এখনকার যে ইয়ং জেনারেশন, তাদের কাছে ব্যাপারটা ভাঙবো তবু মচকাবো না, এটাও করা ঠিক নয়। তাই সম পরিমাণ ব্যাপারটাকে মানতে হবে, বুঝতে হবে, তবেই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ভালো থাকে। বন্ধুত্বের সম্পর্ক এক নিমিষে ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছ? যদি কোথাও ইগো চলে আসে, যদি কোথাও আমি শ্রেষ্ঠ ওর থেকে ভালো এটা মেনার একটা ব্যাপার চলে আসে, তখনই আমাদের সেই ব্যাপারগুলোকে একটু দূরে থাকাতে হবে। এবং যারা গার্জেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সন্তানদের সঙ্গে কথা বলার ব্যাপারটা এটা রাখতে হবে। যে যার মতো কাজ করছেন, অথচ সন্তান বড় হচ্ছে কিন্তু খেয়াল রাখাটা হচ্ছে না, এবং সেই খেয়াল না রাখার কারণে হয়তো কোথাও না কোথাও এমন কিছু কিছু মুহূর্তে তাদেরই কষ্ট পেতে হচ্ছে, তাদেরই সন্তান এমন কিছু কথা বলছে যেগুলো সে ভাবতে পারেনি। ধৈর্য খুব কম এখন, সেই ধৈর্যটাকে ধৈর্যের জায়গায় রাখতে হবে। ফিরব সঙ্গে থাকবে।

ফিরে এলাম কয়েকটি গানের পর গান মুসাফিরের আড্ডা নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কমে যাবি না যাবি না। তো এই যাবি না যাবি নার মধ্যে কোথাও সতর্কবার্তাও থাকে যে যাবি না যাবি না। এই না যাবি না এখানেই একটা কোথাও লুকিয়ে থাকা ব্যাপার থাকে। যাবি না মানে কেন বলতে চাইছে, এখনকার জেনারেশনের মধ্যে জেদটা প্রচণ্ডভাবে বেশি, কিন্তু আমরা সবসময়ই ভাবি যে এই ইয়ং জেনারেশনদের যে দাবি থাকে জেদকে অতিক্রম করা। আমি যেটা বলছি সেটাই সঠিক, আমাকে কেন যেতে বারণ করছে আমি সেটা গিয়েই প্রমাণ করব। কিন্তু এর মধ্যে যে কঠিন একটা বিপদ অপেক্ষা করে আছে সেটা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে কেউ বুঝতে চাইছে না। হয়তো কারোর সমুদ্রে বহু বন্ধুরা একসঙ্গে মিলে ঝাঁপিয়ে ওঠানামা করছে, কিন্তু একজনের হয়তো সাঁতার জানা নেই, তাকে হয়তো বাড়ি থেকে প্রচণ্ডভাবে বারণ করা হয়েছে, কিন্তু এই যে নাটাকে সে হ্যাঁ করে দেখাবে এবং সবার বাবা মাই যেতে দিচ্ছে কিন্তু আমার বাবা মাই যেতে দিচ্ছে না, সেই জায়গা থেকে আমি এটাকে করে এসে দেখাবো যে আমি বীরত্ব, আমি বীর। এটাই, এই জায়গাটাকে একটু ভাবা। নতুন জেনারেশন বা এই টকটকে জেনারেশন যারা

যে কোনো চরিত্রে নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রির সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ,
1: এতটা পথ পেরিয়ে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্যা, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.কম। মন যখন নিরুদ্দেশ।

দাপুর দুপুর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, ইলশে গুঁড়ি বৃষ্টি, এই যে বৃষ্টির নানা রূপ, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও কিন্তু পাল্টে পাল্টে যায়। আমরা যখনই এই যে নানা রকমের বৃষ্টি দেখি, আমাদের ইচ্ছেগুলোও কিন্তু ঠিক সেই রকমভাবেই হয়। আর এই রকম বৃষ্টির দিনের নানা মুহূর্তের সেই মিষ্টি মিষ্টি গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই রকমই নানা রকমের বৃষ্টির গল্প নিয়ে থাকব। আসলে বৃষ্টির দিনে এক একজনের ইচ্ছেগুলো কিন্তু এক এক রকমের হয়। কারো যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ইচ্ছে করে, তো কারো ঝাল মুড়ি আর গরম গরম চা, কারো হয়তো কবিতার বই আর এক কাপ কফি, আবার কারো শুধুই আটা আর গান শোনা। এই বৃষ্টির দিনের গল্প নিয়ে থাকবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যেই ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল? এপিএসকে জিরো তাচার ঝিনটি তুই হয়ে যা মিঠে রোদ্দুর।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। ছিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। বৃষ্টি পরে টাপুটুপুর নদে এলো পান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান।

আসলে খাই মেটানো যায়নি বলে কন্যা বলিদান। শিব ঠাকুর পাত্র যারা একটু সদয় হন, কেন নেবেন দুহাত বেঁথে মেয়ে বেচার পণ।

0: বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান।
1: বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি আসুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর, সুখের নদে পান। বৃষ্টি ঝরুক টাপুর টুপুর, সুখে নদে পান। বৃষ্টি ঝরুক।

বৃষ্টির দিনের মেনু বললেই কিন্তু বাঙালির মনে পড়ে যায় খিচুড়ির কথা। আর শুধু খিচুড়ি হলেই হবে না, তার সঙ্গে পাশে চাই পদ্মার ইলিশ, সেই ইলিশ মাছ ভাজা। ব্যাস, আর কি চাই? বাঙালির সেই যে প্রিয় খাদ্য তালিকার এই যে খাবার, সেটা মনে পড়লেই কিন্তু জিভে জল এসে যায়। আর সেই বৃষ্টির দিনের সুস্বাদু পথ খিচুড়ির কথা অবশ্যই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়লেই মনে পড়ে যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে বৃষ্টির দিনের নানা মুহূর্ত নিয়ে কথা বলছি। আসলে আমরা এই যে নানা রকমের বৃষ্টি দেখতে পাই, কখনো টাপুর টুপুর বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বা ইলশে গুঁড়ি, সেই যে বৃষ্টির দিনের যদি খাওয়া দাওয়ার কথা বলতে হয়, সেখানে তো খিচুড়ির কথা অবশ্যই বলতে হবে। আর শুধু খিচুড়িতেও মন ভরে না, তার সঙ্গে চাই ইলিশ মাছ ভাজা। আর সেটা যদি নাও পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে পাঁপড় ভাজা কিংবা বেগুনি কিন্তু চাই চাই, আর ডিম ভাজা হলে কথাই নেই। এইরকম নানা রকমের যে খাবার বৃষ্টির দিনের সঙ্গে জুড়ে রয়েছে, তার মধ্যে খিচুড়ি অবশ্যই অন্যতম। আরেকটা খাবারের কথাও কিন্তু বৃষ্টির দিনে ভীষণ মনে হয়, আর সেটা হলো মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা। ভাবুন তো, সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি, তাহলে আপনি কি করবেন জানবো। আমাদের এই যে বৃষ্টির দিনে নানা রকমের মিষ্টি মিষ্টি গল্পের এই আড্ডা চলছে, সেই আড্ডা তো জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বাইরে রিমঝিম বৃষ্টি, জানালার ধারে বসে সেই দৃশ্য উপভোগ করা, আর সঙ্গে এক কাপ কফি, পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনার পছন্দের সেই বৃষ্টির গান, সব মিলিয়ে এক অপূর্ব মিষ্টি মুহূর্ত। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে যখনই বৃষ্টি পড়ে সেই সময় যদি বাইরে বেরোতে না হয়, ঘরের ভেতরে থাকা যায়, তাহলে কিন্তু নানা রকমভাবে সেই বৃষ্টির দিনকে উপভোগ করা যায়। কারণ ছুটির দিনে এইরকম বৃষ্টি আর সে সময় বাইরে বেরোনো যাচ্ছে না, আর তখন নিজের পছন্দের কোনো একটা শখ এইভাবে কিন্তু পূরণ করা যায়, আর তার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তটাকে নিজের মতো করে উপভোগ করা যায়। এমনই কিছু গান যেটা হয়তো শুনতে ভীষণ ভালো লাগে, একলা বসে সেই গান শোনা আর তার সঙ্গে এক কাপ কফি বা চা, সেই চা প্রেমী বা কফি প্রেমী যেই হন না কেন, সঙ্গে সেই এক কাপ গরম গরম চা বা কফি আর তার সঙ্গে সেই রিমঝিম ধারায় সেই বৃষ্টির সেই যে শব্দ, সব মিলিয়ে এক অপূর্ব একটা ছন্দ, একটা রিদম কিন্তু তৈরি হয়। সেই মুহূর্তের কথা মনে করে চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো আড্ডায়। সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে পপকর্ন অনামিকার সঙ্গে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.lovedesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বৃষ্টির দিনে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে কিন্তু ভারী মজা হয়। আর সেই রকম এক বৃষ্টির দিন সন্ধেবেলা বেশ একটা গা ছমছমে ব্যাপার। আর সেই সময় লাইটটাকে একটু ডিম করে দিয়ে সবাই মিলে যদি একসঙ্গে বসে একটা গা ছমছমে ভূতের গল্প শোনা হয় তাহলে কিন্তু বেশ একটা জমজমাট ব্যাপার হয়। আর সেই রকমই বৃষ্টির দিনে নানা গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের বৃষ্টির দিনের গল্প নিয়ে রয়েছি। আর সেখানেই যদি এমন একটা বৃষ্টির দিন যেখানে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে রয়েছি আমরা, আর সেখানে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ একটা পাত্রের মধ্যে অনেকটা মুড়ি মাখা হয়েছে, সঙ্গে গরম গরম চা রয়েছে, ব্যাস একটা বেশ একটা আড্ডার মেজাজ, সেখানে গানের লড়াই চলতে পারে, কিংবা সেখানে যদি কেউ খুব ভালো গল্প বলেন আর সে যদি বেশ সুন্দর করে একটা গা ছমছমে ভূতের গল্প বলেন আর সবাই মন দিয়ে সেই গল্প শুনছেন, বা সেই রকম একটা কোনো জায়গার গল্প যেটার মধ্যে রয়েছে একটা টান টান উত্তেজনা, সেই রকম একটা গল্প শোনা হচ্ছে, তাহলে কিন্তু সেই যে একটা বৃষ্টির দিনের সুন্দর সন্ধে, সুন্দর একটা মুহূর্ত, বেশ একদম যেটাকে বলে জমজমাট হয়ে যাবে। আর সেই রকম বৃষ্টির দিনের সুন্দর সুন্দর মুহূর্তের কথা আমরা মনে করতে করতেই চলুন শুনে নিই গান, তারপর আবার ফিরব আমাদের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি বৃষ্টির দিনের মিষ্টি মিষ্টি গল্প নিয়ে। আসলে বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকা যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে নিজের মতো করে সেই দিনটিকে উপভোগ করা যায়, কিন্তু যদি বাইরে বেরোতে হয় তাহলে তো একদম ভিজে, যাকে বলে কাক ভেজা হয়ে যেতে হয় যদি ছাতা না থাকে। কিন্তু যদি ভাবুন যে আপনি বাইরে বেরিয়েছেন, আপনার কাছে একটাই ছাতা আর সেই ছাতা শেয়ার করছেন আপনার কোনো পছন্দের মানুষের সঙ্গে, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা বেশ একটা যেটাকে বলে রোম্যান্টিক ব্যাপার রয়েছে। আর সেই রকম যদি বৃষ্টির দিনের কথা বলতেই হয় তাহলে একটা বৃষ্টির কথা না বললেই নয়, সেটা হলো ইলশেঙ্গুড়ি। নামটার মধ্যেই কিন্তু রয়েছে একটা রোম্যান্টিকতা। এইরকম বৃষ্টির দিনে সত্যি নিজের পছন্দের কোনো গান বা পছন্দের কোনো কবিতার লাইন পুরো মুহূর্তটাকে একেবারে বদলে দিতে পারে। সেই রকম কোনো মুহূর্ত, সেই রকম কোনো বৃষ্টির দিনের কোনো মিষ্টি অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আর আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমার ফোন নাম্বার +447503965712, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়। চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরূপ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে ডানা। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী, মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সেই বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.com এ এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধু।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা পাঁচ ছয়েক জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল, তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন, তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসর জারি ছিল, জারি আছে এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

metrobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার আড্ডা নিয়ে আমি হাজির হয়েছি এবং অবশ্যই গল্প হবে, আড্ডা হবে, দুজনের মধ্যেকার কিছু কিছু ভালোবাসার কথা আদান প্রদান হবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও যাবেন না, অবশ্যই আজকের আড্ডায় আপনাকে সেই শব্দই থাকতে হবে আর শুনতে হবে আমার সঙ্গে রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

আমরা খেতে ভালোবাসি, আমরা জামা কাপড় পরতেও ভালোবাসি, ইন দ্য সেন্স আমরা খুব ভালো করে সাজতে ভালোবাসি, তার সাথে সাথে শাড়ি পরতেও ভালোবাসি, কারণ আমরা বাঙালি এবং শাড়ির সাথে মানানসই গয়নাও পরতে ভালোবাসি। যদি আমরা ঐতিহ্যের কথা ভাবি তাহলে সাবেকি গয়না এবং সাবেকি ডিজাইন অবশ্যই আমাদের মাথায় থাকে, আর সেটা সোনা হোক বা রূপো, কারণ এখন শুধুমাত্র যে সোনার গয়নাই ট্রেন্ড তা কিন্তু না, ট্রেন্ডে কিন্তু আসছে সিলভার জুয়েলারি। তাই জন্য আজকের আড্ডায় থাকছে সিলভার জুয়েলারি নিয়ে কিছু কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সোনার দাম হু হু করে বাড়ছে ওয়ার্ল্ড জুড়ে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা একটা ট্রেন্ড শুরু করতেই পারি রুপো দিয়ে, আর আমরাই যে প্রথমভাবে শুরু করবো রুপোর গয়না তা কিন্তু না। যদি আমরা অনেক প্রাচীন দিকে ফিরে যাই, তাহলে কিন্তু আমরা দেখব যে বিয়ের সময় রুপো এবং সোনা দুই গয়নাই কিন্তু সমানভাবে যোগ্যতা পেত, সম্মানিত হতো। হ্যাঁ, অফকোর্স সোনা আস্তে আস্তে আমাদের জন্য যত দামি ধাতু প্রায়োরিটি পেয়েছে, কিন্তু রুপোর কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু সোনায় পরিবর্তন করা যায় না। যদি আমরা একটু মাইথোলজি মনে করি, বা যদি আমরা বাস্তুমতে, বা ধরুন কি বলে শুভ অশুভ যে কনসেপ্টটা আছে সেটা বিশ্বাস করি, তাহলে কিন্তু রুপো আমাদের অনেক কাজেই লাগে। বিশেষ করে আমাদের বলা হয় যে পায়ে কখনো আমরা সোনা ইউজ করতে পারি না, সিলভার জুয়েলারি পরতে হয়। তার একটাই কারণ যে সিলভার জুয়েলারি আমাদের শরীরের মধ্যে যে পজিটিভিটি বা হচ্ছে এমন কিছু প্রেশার পয়েন্ট আছে যেগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে, সেটা হয়তো গোল্ড করতে পারে না। তো সেই কারণও আছে, এবং এটা শুধুমাত্র যারা যারা বিশ্বাস করেন তাদের জন্য এই কথাটা বলা, এবং যারা বিশ্বাস করে না তারা একদমই এই কথা কান দেবে না। সত্যি কথা বলতে রুপো দিয়ে এত সুন্দরভাবে সাজা যায় সেটা আমার মনে হয় যারা ট্রেন্ড সেট করেছে তাদের ছবি না দেখলে আমরা জানতেই পারতাম না।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাবুন, আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে সাদা শাড়ি আর রূপোর গয়না পরছেন, ঠিক একদম যেভাবে সোনার গয়নাগুলো বানিয়েছেন ঠিক সেইভাবে যদি রূপোর মুকুট, রূপোর বালা, রূপোর নোয়া, রূপোর চুড়ি, রূপোর নেকলেস, রূপোর গোলাপ যে হার হয় ঠিক সেই রকম যদি বানান, কতটা দুর্দান্ত লাগবে বলুন তো। আচ্ছা, যদি আপনাকে বলি আপনিও যদি আমার মতো রূপোর গয়না পরতে ভালোবাসেন, বা কখনো কখনো এটা মনে হয় না আয়নার দিকে তাকিয়ে যে আমাকে না রূপোতে বেশি মানায়, সেরকম যদি কোনো মানুষ থাকে আপনার আশেপাশে, তাকে একবার জিজ্ঞাসা করবেন তো তার স্পেশালি কেন ভালো লাগে এই রূপো, নিশ্চয়ই একটা ইন্টারেস্টিং উত্তর পাবেন। আর আমিও এরকমই ইন্টারেস্টিং উত্তরের জন্যই আজকের এই আড্ডাটা দিচ্ছি আপনার সঙ্গে। তার কারণ রূপো আপনার কেন প্রিয়, কেন সোনা নয়, শুধুমাত্র পছন্দ নাকি এক্সট্রা কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে রূপোয়?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এই যে রুপোর নূপুরের কথা বারবার বলি, আর কেন সেই সময় যুগের মেয়েদের রুপোর যে নূপুর গুলো বা পায়েল ছিল সেটা এতটা ভারী হয়ে বানানো হতো, তার একটাই কারণ, আমাদের বলে না যে প্রেশার পয়েন্ট যেগুলো আমাদের শরীরের জন্য ভালো অ্যাকিউপ্রেশার করলে, তো সেই রুপোর যে নূপুর সেগুলো অ্যাকিউপ্রেশারের কাজ করতো সেই সময়। আস্তে আস্তে দিন গেছে, ওজন কমতে শুরু করেছে, তার ফলে আমার মনে হয় যে যখন প্রাচীন মানুষেরা বা বয়োজ্যেষ্ঠ মানুষরা কিছু ভাবনা থেকেই তো তৈরি করেছে নিয়মগুলো, এবং সেগুলো যখন আমরা আস্তে আস্তে নিজেদের মতো মডার্নাইজ করেছি, তখন কোথাও কি একটু হলেও খামতি রয়েছে, ঠিক যেমন খামতি রয়েছে রূপোর ওপর যারা নাক সিটকায় তাদের। তাই জন্য বলছি, রূপকে ভালোবাসুন, এবং নিজের লাইফে যদি একটু ট্রেন কিছু করতে চান তাহলে রূপোর গয়না দিয়ে সেটা শুরু করতেই পারেন। একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, এবং তারপরে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনার কথা শোনার জন্য আছি। এবং আমার কথা শোনার জন্য আপনাকে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন, বা আপনি এটা কেন করলেন, কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত, যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা, আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডায় এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। আর জুড়ে থাকুন এভাবেই, আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে পুরস্কার। এখন গান

জানি একদিন স্বপ্নের দিন আসবে, পৃথিবী আবার মন প্রাণ খুলে হাসবে। জানি একদিন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়, বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেইখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি তখন হয়তো সেইভাবে অর্থের সেভাবে এ থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এবং মামা বাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এইসব করে যখন ফিরে আসছি তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনও আছে এই ব্যাপারটা, দিদা ঠাকুমারা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন, জেনে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা নাও না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকা মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয় সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল, আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে যদি দিদা বা ঠাকুমা আমাকে 1 টাকা দেয় তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেইখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবেই তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, না হলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিটের ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এইখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে বলি, এই বাসের মধ্যেই হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস তন্নতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সবথেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সবথেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মমানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক। কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। তো যাই হোক, একজন মানুষ দিনমজুর রোজ খাটেন, সে সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন যে বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সবথেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো,
কারণ তার তো দিন আনা দিন খাওয়ার একটা ব্যাপার। সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটাকে সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয় এবং অদ্ভুতভাবে যতটা না আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন এই ব্যাপারটা এর সঙ্গেভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়, কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকাই, দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন, আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা উপহার নিয়ে। তো সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মধ্যে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না, যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সবথেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোটো থেকে পাওয়াও তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্যও বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও একটা কী উপহার দিল, জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সবথেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবেই থাকি না কেন, একটা ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল একটা উপহারকে সঙ্গে নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সবথেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আসে অনেকক্ষণ ধরে, আপনাকে সে দেখলো এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসিয়ে উঠলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেকেই বসে পড়বেন, কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধও দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোখাচোখি হতে তাকে জায়গা দিয়ে আপনি বসালেন। এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ আর কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিন্তু বিরাট বেশি। সে ভাবল যে না, আমি যাবি এর হাফও পাই, তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকবো, বিদেশ বিবে গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জলটা আমি আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানের? নিশ্চয়ই নাই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ ও মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকতে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও আটা হবে পুরস্কার নিয়ে। এখন গান

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কার না ভালো লাগে, আর সে সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিকমতো আনন্দসূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন। হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেবার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা তো একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657122 তে অবশ্যই জানাবেন আজকের আড্ডা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা, এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকাতে।

খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু যে কোনো ঋতুরই একটা দারুণ রসায়ন আছে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, প্রত্যেকটা সিজনে কিন্তু স্পেশাল কিছু খাবারের ক্রেভিং আমাদের মধ্যে জন্মায়। যেমন শীত এলে এমন কিছু বিশেষ খাবার দাবার আমরা খেয়ে থাকি যেটা অন্যান্য সময়ে পেলেও সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না, এরকম প্রচুর খাবার আছে, সেই নিয়েই আজ আড্ডা মারবো। আপনারও যদি লিস্টে এমন কোনো খাবার থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712-তে। আপাতত তিনটে গান আপনার জন্য শুধুমাত্র radiobanglanet.com-এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। উইন্টার ক্রেভিং বলতে সবথেকে ফার্স্ট মাথায় আসে বিভিন্ন রকমের ভ্যারাইটির কেক খাওয়া, কারণ সামনেই ক্রিসমাস আসছে। প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে দারুণ একটা কেক খাওয়া, কেকের নাম শুনলে আমার দারুণ ক্রেভিং হয়। আপনার কিসের নাম শুনলে শীতকালে দারুণ ক্রেভিং হয়, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +7475039657121। আপাতত দুটো গান আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একটা সত্যি কথা হলো, উইন্টারে যাই ক্রেভিং হোক না কেন, উইন্টার আসাটাই যেন একটা দারুণ ক্রেভিং। মানে উইন্টার কবে আসবে, ঠান্ডা কবে আসবে, বরফ কবে পড়বে, তো উইন্টার যেন মানে এই যে লাস্টের দুটো মাস নভেম্বর ডিসেম্বর, সেটা কিন্তু অনেকটা ক্রেভিং আমাদের মধ্যে জন্মায় বছরের মাঝখান থেকে। আরও ক্রেভিং নিয়ে ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত এলেই সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা তো বলেই দিলাম যে কেক খেতে ইচ্ছে করে, নানা রকম ভ্যারাইটির কেক। এছাড়াও শীতের কিছু স্পেশাল ডিশ আছে, সেটা হলো কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। উফ, লাজবাব বস। মানে আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ ভালো লাগে, ব্রেকফাস্ট কিংবা ডিনার। কড়াইশুঁটির কচুরি কিন্তু সবেতেই সুটেবল। এমন কোন ডিশটা আছে যেটা আপনার উইন্টার ক্রেভিংয়ের লিস্টে সবার ফার্স্টে থাকে, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে স্পেশাল যেটা একদম শো স্টপার সেটা হলো নলেন গুড়। এক্স্যাক্টলি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, মানে যে এখনই জল চলে আসছে। পুলি, পিঠে, পায়েস এবং সব কিছুর মধ্যে নলেন গুড়ের একটা এসেন্স, সেটা যেন একদম মন থেকে শরীর সবটাই দুর্বল করে দেয়। মানে শীতের ক্রেভিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না বস, মানে শীতের ক্রেভিং ইটস লাইক হেভেন। শীতের ক্রেভিং নিয়ে কিন্তু আড্ডার শেষ হবে না, কিন্তু সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

কখনো রোদ কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ, কখনো আনন্দ কখনো হাসি কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাকা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লিন হাতের জাদুতে ডিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাকা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakagarden.co.uk।

দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর তারপরে একটা কেমন প্যাচপ্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে, আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এইরকমই ওঠা নামা, হাসি কান্না চলতেই থাকে। সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপছায়া নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ণ বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিয়ে এসে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরে যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষে ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়ে চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা or from 1st of July.
6: Shunchen radiobanglanet.com Bishir Bangalir Obinobo Hyperlink
7: Pot Periyeh

দা ছিপ হান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সবকিছু নিয়ে কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবচ্ছিন্ন নয়। কখনো হাসি, কখনো কান্না, ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে। আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মূল চক্ষু নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে।

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম পরের ঘামে মালিক জপে টাকার নাম পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম পরের ঘামে মালিক জপে টাকার নাম ঘামের জলে নৌকো চলে দেখবি জল ছলাত ছল ছলাত ছল ছলাত ছল।

0: ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চ।

ছিল আপনার জন্য। ফিরলাম গানের পর, আমি অনামিকা, আমাদের আজকের পপ আপ নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে কথা বলছি ধূপছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে আমাদের জীবনের সঙ্গে। কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করবো আমাদের আজকের পপকর্ন। আগামীকালকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সুখে থাকুন। রেডিও বাংলানেট ডট কম।

এখন এই শূন্যতার গল্প বলে যে পাখির ডানা।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
1: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যা খুশি ওরা বলে বলু।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী, মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সেই বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.com-এ এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর, এই আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা পাঁচ ছয়েক জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল, তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলানাইট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি ছিল, জারি আছে এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

hellobangladesh.com আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার আড্ডা নিয়ে আমি হাজির হয়েছি এবং অবশ্যই গল্প হবে, আড্ডা হবে, দুজনের মধ্যেকার কিছু কিছু ভালোবাসার কথা আদান প্রদান হবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও যাবেন না, অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শেষ অবধি থাকতে হবে আর শুনতে হবে আমার সঙ্গে রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

খেতে ভালোবাসি, আমরা জামা কাপড় পরতেও ভালোবাসি, ইন দ্য সেন্স আমরা খুব ভালো করে সাজতে ভালোবাসি, তার সাথে সাথে শাড়ি পরতেও ভালোবাসি, কারণ আমরা বাঙালি এবং শাড়ির সাথে মানানসই গয়নাও পরতে ভালোবাসি। যদি আমরা ঐতিহ্যের কথা ভাবি তাহলে সাবেকি গয়না এবং সাবেকি ডিজাইন অবশ্যই আমাদের মাথায় থাকে, আর সেটা সোনা হোক বা রূপো, কারণ এখন শুধুমাত্র যে সোনার গয়নাই ট্রেন্ড তা কিন্তু না, ট্রেন্ডে কিন্তু আসছে সিলভার জুয়েলারি। তাই জন্য আজকের আড্ডায় থাকছে সিলভার জুয়েলারি নিয়ে কিছু কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

সোনার দাম হু হু করে বাড়ছে ওয়ার্ল্ড জুড়ে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা একটা ট্রেন্ড শুরু করতেই পারি রুপো দিয়ে, আর আমরাই যে প্রথমভাবে শুরু করব রুপোর গয়না তা কিন্তু না। যদি আমরা অনেক প্রাচীন দিকে ফিরে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে বিয়ের সময় রুপো এবং সোনা দুই গয়নাই কিন্তু সমানভাবে যোগ্যতা পেত, সম্মানিত হতো। হ্যাঁ, অফকোর্স সোনা আস্তে আস্তে আমাদের জন্য যত দামি ধাতু প্রায়োরিটি পেয়েছে, কিন্তু রুপোর কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু সোনায় পরিবর্তন করা যায় না। যদি আমরা একটু মাইথোলজি মনে করি, বা যদি আমরা বাস্তুমতে, বা ধরুন কি বলে শুভ অশুভ যে কনসেপ্টটা আছে সেটা বিশ্বাস করি, তাহলে কিন্তু রুপো আমাদের অনেক কাজেই লাগে। বিশেষ করে আমাদের বলা হয় যে পায়ে কখনো আমরা সোনা ইউজ করতে পারি না, সিলভার জুয়েলারি পরতে হয়। তার একটাই কারণ যে সিলভার জুয়েলারি আমাদের শরীরের মধ্যে যে পজিটিভিটি বা হচ্ছে এমন কিছু প্রেশার পয়েন্ট আছে যেগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে, সেটা হয়তো গোল্ড করতে পারে না। তো সেই কারণও আছে, এবং এটা শুধুমাত্র যারা যারা বিশ্বাস করেন তাদের জন্য এই কথাটা বলা, এবং যারা বিশ্বাস করে না তারা একদমই এই কথা কান দেবে না। সত্যি কথা বলতে রুপো দিয়ে এত সুন্দরভাবে সাজা যায় সেটা আমার মনে হয় যারা ট্রেন্ড সেট করেছে তাদের ছবি না দেখলে আমরা জানতেই পারতাম না।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাবুন, আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে সাদা শাড়ি আর রূপোর গয়না পরছেন, ঠিক একদম যেভাবে সোনার গয়নাগুলো বানিয়েছেন ঠিক সেইভাবে যদি রূপোর মুকুট, রূপোর বালা, রূপোর নোয়া, রূপোর চুড়ি, রূপোর নেকলেস, রূপোর গোলাপ যে হার হয় ঠিক সেই রকম যদি বানান কতটা দুর্দান্ত লাগবে বলুন তো। আচ্ছা যদি আপনাকে বলি, আপনিও যদি আমার মতো রূপোর গয়না পরতে ভালোবাসেন, বা কখনো কখনো এটা মনে হয় না আয়নার দিকে তাকিয়ে যে আমাকে না রূপোতে বেশি মানায়, সেরকম যদি কোনো মানুষ থাকে আপনার আশেপাশে তাকে একবার জিজ্ঞাসা করবেন তো তার স্পেশালি কেন ভালো লাগে এই রূপো, নিশ্চয়ই একটা ইন্টারেস্টিং উত্তর পাবেন। আর আমিও এরকমই ইন্টারেস্টিং উত্তরের জন্যই আজকের এই আড্ডাটা দিচ্ছি আপনার সঙ্গে। তার কারণ রূপো আপনার কেন প্রিয়, কেন সোনা নয়, শুধুমাত্র পছন্দ নাকি এক্সট্রা কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে রূপোয়?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এই যে নূপুর নূপুরের কথা বারবার বলি, আর কেন সেই সময় যুগের মেয়েদের উপর যে নূপুর গুলো বা পায়েল ছিল সেটা এতটা ভারী হয়ে বানানো হতো, তার একটাই কারণ, আমাদের বলে না যে প্রেশার পয়েন্ট যেগুলো আমাদের শরীরের জন্য ভালো অ্যাকিউপ্রেশার করলে, তো সেই রূপোর যে নূপুর সেগুলো অ্যাকিউপ্রেশারের কাজ করতো সেই সময়। আস্তে আস্তে দিন গেছে, ওজন কমতে শুরু করেছে, তার ফলে আমার মনে হয় যে যখন প্রাচীন মানুষেরা বা বয়োজ্যেষ্ঠ মানুষরা কিছু ভাবনা থেকেই তো তৈরি করেছে নিয়মগুলো, এবং সেগুলো যখন আমরা আস্তে আস্তে নিজেদের মতো মডার্নাইজ করেছি, তখন কোথাও কি একটু হলেও খামতি রয়েছে, ঠিক যেমন খামতি রয়েছে রূপোর ওপর যারা নাক সিটকায় তাদের। তাই জন্য বলছি, রূপকে ভালোবাসুন, এবং নিজের লাইফে যদি একটু ট্রেন কিছু করতে চান তাহলে রূপোর গয়না দিয়ে সেটা শুরু করতেই পারেন। একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, এবং তারপরে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনার কথা শোনার জন্য আছি। এবং আমার কথা শোনার জন্য আপনাকে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন, বা আপনি এটা কেন করলেন, কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত, যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা, আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডায় এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। আর জুড়ে থাকুন এভাবেই, আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে পুরস্কার। এখন গান

জানি একদিন স্বপ্নের দিন আসবে, পৃথিবী আবার মন প্রাণ খুলে হাসবে। জানি একদিন

শিশির সূর্য স্নাত পৃথিবীতে নতুন সকাল আসবে, জানি একদিন স্বপ্নের দিন আসবে, পৃথিবী আবার মন প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়, বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেইখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি তখন হয়তো সেইভাবে অর্থের সেভাবে এ থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এবং মামা বাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এইসব করে যখন ফিরে আসছি তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনও আছে এই ব্যাপারটা, দিদা ঠাকুমারা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন যে নে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা নেব না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকা মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয় সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল, আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে যদি দিদা বা ঠাকুমা আমাকে 1 টাকা দেয় তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেইখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই, যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবেই তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, না হলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 মিনিটের ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এইখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে বলি, এই বাসের মধ্যেই হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস তন্নতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সবথেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সবথেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক, কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। তো যাই হোক, একজন মানুষ দিনমজুর রোজ খাটেন, সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন যে বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সবথেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো,
কারণ তার তো দিন আনা দিন খাওয়ার একটা ব্যাপার। সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটাকে সব থেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয় এবং অদ্ভুতভাবে যতটা না আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন এই ব্যাপারটা এর সঙ্গে ভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়, কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকাই, দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন, আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা উপহার নিয়ে। তো সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছ থেকে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মধ্যে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না, যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সব থেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোটোর থেকে পাওয়াও তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্যও বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়। যারা হয়তো অনেকে ভাবেন যে ও একটা কী উপহার দিল, জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সবথেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবেই থাকি না কেন, একটা ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল একটা উপহারকে সঙ্গে নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সবথেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আসে অনেকক্ষণ ধরে, আপনাকে সে দেখল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসিয়ে উঠ দিলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেকেই বসে পড়বেন, কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধও দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোকাচুকি হতে তাকে জায়গা দিয়ে আপনি বসালেন, এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ আর কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিটু বিরাট বেশি, সে ভাবলো যে না, আমি যাবি এর হাফও পাই, তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকব, বিদেশ বিভুই গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জলটা আমি আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানে? নিশ্চয়ই নাই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ ও মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকতে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও আড্ডা হবে পুরস্কার নিয়ে। এখন গান

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কার না ভালো লাগে, আর সে সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিকমতো আনন্দসূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়। তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন। হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেবার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা তো একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657122 অবশ্যই জানাবেন আজকের ইয়াটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা, এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকা।

খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু যে কোনো ঋতুরই একটা দারুণ রসায়ন আছে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, প্রত্যেকটা সিজনে কিন্তু স্পেশাল কিছু খাবারের ক্রেভিং আমাদের মধ্যে জন্মায়। যেমন শীত এলে এমন কিছু বিশেষ খাবার দাবার আমরা খেয়ে থাকি যেটা অন্যান্য সময়ে পেলেও সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না, এরকম প্রচুর খাবার আছে, সেই নিয়েই আজ আড্ডা মারবো। আপনারও যদি লিস্টে এমন কোনো খাবার থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। আপাতত তিনটে গান আপনার জন্য শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে ফার্স্ট মাথায় আসে বিভিন্ন রকমের ভ্যারাইটির কেক খাওয়া, কারণ সামনেই ক্রিসমাস আসছে। প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে দারুণ একটা কেক খাওয়া, কেকের নাম শুনলে আমার দারুণ ক্রেভিং হয়। আপনার কিসের নাম শুনলে শীতকালে দারুণ ক্রেভিং হয়, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +7475039657 12 তে। আপাতত দুটো গান আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানি.কম।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একটা সত্যি কথা হলো, উইন্টারে যাই ক্রেভিং হোক না কেন, উইন্টার আসাটাই যেন একটা দারুণ ক্রেভিং। মানে উইন্টার কবে আসবে, ঠান্ডা কবে আসবে, বরফ কবে পড়বে, তো উইন্টার যেন মানে এই যে লাস্টের দুটো মাস নভেম্বর ডিসেম্বর, সেটা কিন্তু অনেকটা ক্রেভিং আমাদের মধ্যে জন্মায় বছরের মাঝখান থেকে। আরও ক্রেভিং নিয়ে ফিরছি একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত এলেই সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা তো বলেই দিলাম যে কেক খেতে ইচ্ছে করে, নানা রকম ভ্যারাইটির কেক। এছাড়াও শীতের কিছু স্পেশাল ডিশ আছে, সেটা হলো কড়াইশুটির কচুরি আর গরম গরম আলুর দম। উফ, লা জবাব বস, মানে আমার কিন্তু কড়াইশুটির কচুরি খেতে দারুণ ভালো লাগে, ব্রেকফাস্ট কিংবা ডিনার কড়াইশুটির কচুরি কিন্তু সবেতেই সুটেবল। এমন কোন ডিশটা আছে যেটা আপনার উইন্টার ক্রেভিংয়ের লিস্টে সবার ফার্স্টে থাকে, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে স্পেশাল যেটা একদম শো স্টপার সেটা হলো নলেন গুড়। এক্স্যাক্টলি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, মানে যে এখনই জল চলে আসছে। পুলি, পিঠে, পায়েস এবং সব কিছুর মধ্যে নলেন গুড়ের একটা এসেন্স, সেটা যেন একদম মন থেকে শরীর সবটাই দুর্বল করে দেয়। মানে শীতের ক্রেভিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না বস, মানে শীতের ক্রেভিং ইটস লাইক হেভেন। শীতের ক্রেভিং নিয়ে কিন্তু আড্ডার শেষ হবে না, কিন্তু সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কখনো রোদ কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলি দেখতে পাবো। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ, কখনো আনন্দ কখনো হাসি কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাতা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে ডিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর তারপরে একটা কেমন প্যাচপ্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে, আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এইরকমই ওঠা নামা হাসি কান্না চলতেই থাকে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপচা নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ন বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিয়ে সে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরে যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষে ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়ে চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা or from 1st of July.
6: Shuchen, radiobanglanet.com. Bishir Bangalir Obinabo Hyperlink.
7: Ta poth periye eshechi tobu dujone

দাছি ফান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সবকিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবিচ্ছিন্ন নয়। কখনো হাসি, কখনো কান্না, ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে। আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপায়ে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল চক্ষু নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। ছলাত ছল ছলাত ছল ছলাত।

মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চ।

আনছিল আপনার জন্য। ফিরলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গে কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করবো আমাদের আজকের পপকর্ন। আগামীকালকে একই সময় আবার চলে আসবো, অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করবো আমাদের আজকের পপকর্ন। আগামীকালকে একই সময় আবার চলে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যা খুশি ওরা বলে বলু।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ, আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল, ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম, যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী। মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো, সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন, আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সেই বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.কমে এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু, যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর, এই আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে, যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধু।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা পাঁচ ছয়েক জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল। তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসর জারি ছিল, জারি আছে এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

www.bangladesh.com আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান ধরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার আড্ডা নিয়ে আমি হাজির হয়েছি এবং অবশ্যই গল্প হবে, আড্ডা হবে, দুজনের মধ্যেকার কিছু কিছু ভালোবাসার কথা আদান প্রদান হবে এবং তার সাথে সাথে ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও যাবেন না, অবশ্যই আজকের আড্ডায় আপনাকে সেই শব্দই থাকতে হবে আর শুনতে হবে আমার সঙ্গে রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

খেতে ভালোবাসি, আমরা জামা কাপড় পরতেও ভালোবাসি, ইন দ্য সেন্স আমরা খুব ভালো করে সাজতে ভালোবাসি, তার সাথে সাথে শাড়ি পরতেও ভালোবাসি, কারণ আমরা বাঙালি এবং শাড়ির সাথে মানানসই গয়নাও পরতে ভালোবাসি। যদি আমরা ঐতিহ্যের কথা ভাবি, তাহলে সাবেকি গয়না এবং সাবেকি ডিজাইন অবশ্যই আমাদের মাথায় থাকে, আর সেটা সোনা হোক বা রূপো, কারণ এখন শুধুমাত্র যে সোনার গয়নাই ট্রেন্ড তা কিন্তু না, ট্রেন্ডে কিন্তু আসছে সিলভার জুয়েলারি। তাই জন্য আজকের আড্ডায় থাকছে সিলভার জুয়েলারি নিয়ে কিছু কথা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সোনার দাম হু হু করে বাড়ছে ওয়ার্ল্ড জুড়ে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা একটা ট্রেন্ড শুরু করতেই পারি রুপো দিয়ে, আর আমরাই যে প্রথমভাবে শুরু করব রুপোর গয়না তা কিন্তু না। যদি আমরা অনেক প্রাচীন দিকে ফিরে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে বিয়ের সময় রুপো এবং সোনা দুই গয়নাই কিন্তু সমানভাবে যোগ্যতা পেত, সম্মানিত হতো। হ্যাঁ, অফকোর্স সোনা আস্তে আস্তে আমাদের জন্য যত দামি ধাতু প্রায়োরিটি পেয়েছে, কিন্তু রুপোর কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু সোনায় পরিবর্তন করা যায় না। যদি আমরা একটু মাইথোলজি মনে করি, বা যদি আমরা বাস্তুমতে, বা ধরুন কি বলে শুভ অশুভ যে কনসেপ্টটা আছে সেটা বিশ্বাস করি, তাহলে কিন্তু রূপও আমাদের অনেক কাজেই লাগে। বিশেষ করে আমাদের বলা হয় যে পায়ে কখনো আমরা সোনা ইউজ করতে পারি না, সিলভার জুয়েলারি পরতে হয়। তার একটাই কারণ যে সিলভার জুয়েলারি আমাদের শরীরের মধ্যে যে পজিটিভিটি বা হচ্ছে এমন কিছু প্রেশার পয়েন্ট আছে যেগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে, সেটা হয়তো গোল্ড করতে পারে না। তো সেই কারণও আছে, এবং এটা শুধুমাত্র যারা যারা বিশ্বাস করেন তাদের জন্য এই কথাটা বলা, এবং যারা বিশ্বাস করে না তারা একদমই এই কথা কান দেবে না। সত্যি কথা বলতে রূপো দিয়ে এত সুন্দরভাবে সাজা যায় সেটা আমার মনে হয় যারা ট্রেন্ড সেট করেছে তাদের ছবি না দেখলে আমরা জানতেই পারতাম না।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

থাকি যে আমাকে না রূপতে বেশি মানায়। সেরকম যদি কোনো মানুষ থাকে আপনার আশেপাশে, তাকে একবার জিজ্ঞাসা করবেন তো তার স্পেশালি কেন ভালো লাগে এই রূপ, নিশ্চয়ই একটা ইন্টারেস্টিং উত্তর পাবেন। আর আমিও এরকমই ইন্টারেস্টিং উত্তরের জন্যই আজকের এই আড্ডাটা দিচ্ছি আপনার সঙ্গে। তার কারণ রূপ আপনার কেন প্রিয়, কেন সোনা নয়, শুধুমাত্রই পছন্দ নাকি এক্সট্রা কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে রূপয়?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে

0: চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এই যে রূপর নূপুরের কথা বারবার বলি, আর কেন সেই সময় যুগের মেয়েদের রূপর যে নূপুর গুলো বা পায়েল ছিল সেটা এতটা ভারী হয়ে বানানো হতো, তার একটাই কারণ আমাদের বলে না যে প্রেশার পয়েন্ট যেগুলো আমাদের শরীরের জন্য ভালো অ্যাকিউপ্রেশার করলে, তো সেই রূপোর যে নূপুর সেগুলো অ্যাকিউপ্রেশারের কাজ করতো সেই সময়। আস্তে আস্তে দিন গেছে, ওজন কমতে শুরু করেছে, তার ফলে আমার মনে হয় যে যখন প্রাচীন মানুষেরা বা বয়োজ্যেষ্ঠ মানুষরা কিছু ভাবনা থেকে তো তৈরি করেছে নিয়মগুলো, এবং সেগুলো যখন আমরা আস্তে আস্তে নিজেদের মতো মডার্নাইজ করেছি, তখন কোথাও কি একটু হলেও খামতি রয়েছে, ঠিক যেমন খামতি রয়েছে রূপোর ওপর যারা নাক সিঁটকায় তাদের। তাই জন্য বলছি, রূপকে ভালোবাসুন, এবং নিজের লাইফে যদি একটু ট্রেন কিছু করতে চান তাহলে রূপোর গয়না দিয়ে সেটা শুরু করতেই পারেন। একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, এবং তারপরে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই আপনার কথা শোনার জন্য আছি। এবং আমার কথা শোনার জন্য আপনাকে ফলো করতে হবে www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তোমাদের আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আড্ডায় আমাদের বিষয় পুরস্কার। আসলে আমরা কোনো ভালো কাজ করলে অবশ্যই কেউ না কেউ আমাদেরকেই সম্মানটা দেন, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। আবার কোথাও কোথাও এমন কিছু কিছু কাজ আমাদের হয়তো নিজেদের অজান্তেই হয়ে যায়, আর সেটা যখন আমরা জানতে পারি না, কিন্তু কেউ আমাদেরকে আমাদের অবচেতন মনে এসে যখন জানায় যে এই কাজটা আপনি খুব ভালো করলেন এবং আমি ভাবতে পারছি না এটা আপনি কী করে করলেন বা আপনি এটা কেন করলেন কীভাবে করলেন, এইগুলো হচ্ছে একটা প্রাপ্তি, সম্মান, পুরস্কার। জীবনে শুধু কিছু গিফট পাওয়াটাই একটা পুরস্কার নয়, হয়তো কোনো কথাটাও একটা পুরস্কার হতে পারে, হয়তো কোথাও কারোর একটা বলে যাওয়া এমন কিছু মুহূর্ত যে মুহূর্তটার কথা হয়তো আপনার মনেই নেই, কিন্তু আপনি সেই মুহূর্তটা আপনার সেই মুহূর্তটা মনে রেখেছে অমুক একজন, যেটা আপনাকে খুব সুন্দর করে যত্ন করে বলল, সেটাই আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের আজকের আড্ডায় এক ঘন্টার গান মুসাফিরের আড্ডা সেই পুরস্কারকে নিয়ে। পুরস্কারের কিন্তু ছবি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। আর জুড়ে থাকুন এভাবেই, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরে পুরস্কার। এখন গান

জানি একদিন স্বপ্নের দিন আসবে, পৃথিবী আবার মন প্রাণ খুলে হাসবে, জানি একদিন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরের পুরস্কার। একটা ঘটনার কথা বলি, বহু বছর আগে আমি আমার মামার বাড়ি গেছিলাম বাসে করে একটা জায়গায়, বেশি দূরত্ব নয়, তবু কিছুটা দূরত্ব তো অবশ্যই হবে। তো সেইখানে একটা সময় যখন আমরা জীবনে স্ট্রাগল করছি তখন হয়তো সেইভাবে অর্থের সেভাবে এ থাকতো না, তাই যত সামান্য একটা উপার্জনের সেই অংশ সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এবং মামার বাড়ি পৌঁছে তারপর সেখানে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া এইসব করে যখন ফিরে আসছি তখন কিন্তু দেখছি পকেটে পয়সাটা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেই সময় একটা চল ছিল, এখনও আছে এই ব্যাপারটা, দিদা ঠাকুমারা তারা ওই পকেটে নাতি বেরোনোর সময় কিছু একটা দিয়ে দেন, জেনে এটা রাখ। তো শতবার চেষ্টা করেও বলা যে না না না এটা নেব না, তোমার কাছে রাখো, কিন্তু তাদের মানে এই অবসরপ্রাপ্ত জীবনেও তারা যে আমাদেরকে দেন এটাই সব থেকে বড় পুরস্কার হওয়া উচিত। তো সেটাও একটা অন্যরকম ভালো লাগা। তো যত সামান্য যাই হোক না কেন, যদি একটা জিনিসের 50 টাকা মূল্য হয় বাজার দর, সেখানে যদি কেউ 1 টাকাও দেয় সেটাও কিন্তু বিরাট একটা মূল্য আর কি। তো তখনকার দিনের এই ব্যাপারটা তো বিরাট ছিল, আর সেক্ষেত্রে সেই 1 টাকাটাও যেন মনে হয় 100 টাকার সমান এখনকার। তো যাই হোক, টাকা তো পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে যদি দিদা বা ঠাকুমা আমাকে 1 টাকা দেয় তাহলে কিছু টাকা তো রইল, ঠিক আছে চলো। তো আস্তে আস্তে ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে যে কত অবধি আমি যেতে পারবো, মানে মামার বাড়ি থেকে একটা রাস্তা, সেইখান থেকে আরেকটা রাস্তা বাড়ি, মানে দুটোই চেঞ্জ করে আসতে হবে বাসে। তো যাই হোক, প্রথম বাসটাকে নেয় হেঁটে অতিক্রম করে কাটানো যাবে, বা প্রথমটাই এসে কোথাও একটা থামা যাবে, তারপর থেকে বাকি রাস্তাটা হেঁটে চলে আসা যাবে। ঠিক হলো তাই যে প্রথম ওখান থেকে বাসটা চেপে কিছুটা গন্তব্যস্থল আসবো। তার কারণ হচ্ছে দিদা দাঁড়িয়ে আছেন সেই গেটে, মানে আমি যে গাড়িতে উঠবো সেটা দেখবেন, তবেই তার আনন্দটা হবে। এবং তার এই আনন্দটা দেওয়ার জন্য আমি কিন্তু তখন সেই বাসটাতে উঠলাম, না হলে কিন্তু সেখান থেকেই হয়তো হাঁটা দিতাম, পরের থেকে হয়তো উঠতাম। তো যাই হোক, যা অর্থ ছিল তাতে হয়তো 1 পিটের ভাড়াটা সম্ভব। তো যাই হোক, উঠে পড়লাম বাসে। তো গল্পটা এইখানেই অদ্ভুতভাবে শুরু হচ্ছে বলি, এই বাসের মধ্যেই হঠাৎ করে চলতে চলতে যখন আমি নামবো, ঠিক তার 10 মিনিট মতো হবে, তার আগে আমি হঠাৎ আবারও হারিয়ে ফেলি সেই টাকাটা, যে টাকাটা ঠাকুমা আমাকে দিয়েছিলেন। কিছুতেই সেই টাকাটা খুঁজে পাচ্ছি না, সারা বাস তন্নতন্ন করে নিজে এদিক ওদিক সেদিক দেখলাম। এবং সবথেকে অদ্ভুত যে ব্যাপারটা, যেটা আমার কাছে সবথেকে বড় পুরস্কার, বাসের যে কটা মানুষ ছিল তারা সবাই মিলে সেই মূল্যটা খোঁজার চেষ্টা করছে, মানে তখনকার দিনে যেটা 5 টাকার কয়েন ছিল, সেই 5 টাকার কয়েনটা খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে বাসের লোক। কারণ আমার বাস থেকে পকেট থেকে সেই ভাড়াটা কোথাও পড়ে গেছে। তো যাই হোক, একজন মানুষ দিনমজুর রোজ খাটেন, সেই 5 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছিলেন এবং পেয়ে আমাকে তৎক্ষণাৎ দিয়ে বললেন যে বাবু আপনার টাকাটা। আমার সেই সময় প্রচণ্ড আনন্দ হচ্ছিল এবং সবথেকে বেশি দুঃখ লাগছিল, কারণ আমি তাকে কিছু দিতে পারলাম না, আমার সেই টাকাটা বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিতে হলো। এবং আজও আমি সেই মানুষটাকে খুঁজি, যে মানুষটা আমাকে ওই সময় তার ওই জায়গা থেকে, সে হয়তো অন্যভাবে নিয়েও নিতে পারতো,
কারণ তার তো দিন আনা দিন খাওয়ার একটা ব্যাপার। সে আমাকে সেই 5 টাকার কয়েনটা আমার হাতে দিয়ে বলল, আপনার টাকাটা এখানে পড়ে গিয়েছিল। এর থেকে বড় পুরস্কার আমি জীবনে এই পুরস্কারটাকে সবথেকে বড় পুরস্কার হিসেবে রাখি, কারণ আমার বড় মনে একটা অদ্ভুত আনন্দ হয় এবং অদ্ভুতভাবে যতটা না আনন্দ হয় তার থেকে বেশি দুঃখও হয়। তাই ওই বলে না, কিছু কিছু ক্ষেত্রে সুখেও কাঁদে মন, তো কোথাও যেন এই ব্যাপারটা এর সঙ্গেভাবে মিলে যায়, আমার বুকটা ভেঙে যায়, কারণ সেই মানুষটাকে আমি 1 টাকা হয়েও দিয়ে দিতে পারলাম না, কারণ ভাড়া ছিল 5 টাকাই, দিয়ে দিতে হয়েছিল। সঙ্গে থাকুন, আজকের এই আড্ডা জমে উঠবে পুরস্কারের গল্প নিয়ে। এখন গান।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা উপহার নিয়ে। তো সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের একটা বিশেষ মূল্য আছে। যদি কেউ কোনো অনুষ্ঠানে কোনো পুরস্কার পায়, সেটা তার কাছে একটা বিরাট প্রাপ্তির ব্যাপার। এবং অবশ্যই মানে সাফল্য পেয়ে যখন কখনো পুরস্কার আসে, মানে কোথাও হয়তো কোনো কম্পিটিশান সেখানে হয়তো জিতলো, তারপরে যখন তার কাছে তার হাতে পুরস্কারটা আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাধুর্য তৈরি হয় এবং অন্যরকম একটা মনোবল তার মধ্যে একটা প্রবেশ করে। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে এই উপহারের মূল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কেউ অনেক সময় গুরুত্ব দিই না, যে হয়তো ছোটো উপহার বড় উপহার এরকমভাবে কখনো কখনো কেউ কেউ ভাবি, কিন্তু এই ভাবাটা কিন্তু সব থেকে ভুল। উপহার উপহারই, সেটা একটা ছোটোর থেকে পাওয়াও তারও মূল্য যেমন বিশাল, একটা বড় মানুষ শ্রদ্ধার মানুষ তার থেকে পাওয়া মূল্যও বিশাল। এই উপহার ব্যাপারটাই হচ্ছে সব জায়গা থেকে ভাবলে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ, এবং এর কোনো কখনোই এরকম কেউ ভাবার নয় বা ভাবাটা ঠিক নয়, যারা হয়তো অনেকে ভাবেন যে ও একটা কী উপহার দিল। জন্মদিনে এরকম অনেক ব্যাপার ঘটে যায় যেখানে হয়তো জন্মদিনে কেউ সবথেকে বেশি ভালো গিফটটা দিয়েছে, ভালো উপহারটা দিয়েছে, তার কাছে তার মূল্যটা প্রচুর বেশি, কিন্তু সে কেউ হয়তো অত দামি মূল্য দিয়ে দিতে পারেনি, তার কাছে গুরুত্বটা কম। সেই জায়গা থেকে ভাবতে গেলে আমাদের কিন্তু এই উপহার ব্যাপারটাকেই ছোট করা হয়। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেভাবেই থাকি না কেন, একটা ছোট্ট উপহারও আমাদের জীবনে যেন বড় আসনে বড় জায়গায় থাকে, এটাই আমাদের মূল বক্তব্য। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল একটা উপহারকে সঙ্গে নিয়ে। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে পুরস্কার নিয়ে। তো জীবনের সবথেকে বড় পুরস্কার এটাই হতে পারে, ধরুন কোনো বাচ্চা কোনো শিশু সে হয়তো চুপচাপ বসে আসে অনেকক্ষণ ধরে, আপনাকে সে দেখল এবং আপনি আপনার মুখের অঙ্গভঙ্গি দিয়ে তাকে হাসিয়ে উঠলেন, এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে? একদমই নয়। ধরুন আপনি ভিড় কোনো ট্রেনে বসে আছেন, প্রচুর যাত্রী, কেউ জায়গা ছাড়ছেন না, কারণ আপনি জায়গা ছাড়লেই অন্য অনেকেই বসে পড়বেন, কিন্তু তার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে চোখাচোখি হতে তাকে জায়গা দিয়ে আপনি বসালেন। এই যে তৃপ্তি, সে যে একটা আনন্দ পেল, এর থেকে বড় আনন্দ বা এর থেকে বড় আশীর্বাদ আর কিছু কি হতে পারে? কিংবা ধরুন যে ছেলেটা 1.5 কোটি টাকার অফার পেয়েছে বিদেশ থেকে, সেখানে গিয়ে টাকা উপার্জন করবে, কিন্তু তার কাছে তার বাবা মায়ের মূল্যটাও কিটু বিরাট বেশি। সে ভাবল যে না, আমি যাবি এর হাফও পাই, তাহলে যেখানে আমি আছি সেখানেই বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকব, বিদেশ বিভুই গিয়ে সেখানে গিয়ে তাদের চোখে জলটা আমি আনতে পারবো না। এর থেকে বড় পুরস্কার আর কিছু কি হতে পারে সেই বাবা মায়ের কাছে সেই সন্তানে? নিশ্চয়ই নাই। তো এভাবেই আমাদের টুকরো টুকরো সম্পর্ক, টুকরো টুকরো মুহূর্ত কোথাও না কোথাও সুন্দর আশীর্বাদ ও মুহূর্তে জড়িয়ে আছে, জড়িয়ে থাকতে দিন। তো আবারও আমাদের অপেক্ষা করছে কয়েকটা গান, চলুন চটপট শুনি, তারপর ফিরে এসে আবারও আড্ডা হবে পুরস্কার নিয়ে। এখন গান

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, শুনছেন গান মুসাফিরে পুরস্কারের কথা। তো সত্যি পুরস্কার পেতে কার না ভালো লাগে, আর সে সম্মান যদি সশ্রদ্ধায় হয় তাহলে তারই ভালো লাগে। আবার সেই সম্মানটাই যদি ঠিকমতো আনন্দসূচক না হয় তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়। তাহলে কিন্তু সেই পুরস্কার পেয়েও দুঃখে মন ভারাক্রান্ত হয়ে থাকার মতো অনেক মুহূর্ত এমন থাকে যে মুহূর্তটায় অনেকে পুরস্কার ফিরিয়ে দেন। হয়তো সেই পরিস্থিতিতে পুরস্কার নেবার যে একটা ব্যাপার সেটা তৈরি হয় না, কোথাও যেন কেউ ফিরিয়ে দেন। এরকম জীবনে যারা কঠিন লড়াই করেছেন, সারা বছর ধরে উপার্জন করেছেন, সেই উপার্জনের টাকা একটা স্কুলের জন্য দান করে গেলেন, এটা তো একটা পুরস্কার, একটা মানবিকতার সুন্দর একটা দিক। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই থামতে হবে, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657121 অবশ্যই জানাবেন আজকের ইয়াটা কেমন লাগলো। তো জীবনে মানুষের কে ভালো রাখা, এইটা যেমন একটা পুরস্কার, তাদের মুখে হাসি দেওয়া সেটাও একটা পুরস্কার, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আর এটাই আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে ভাবার বিষয়, পুরস্কার হোক অর্থে নয়, আনন্দে খুশিতে ভালো থাকাতে।

খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু যে কোনো ঋতুরই একটা দারুণ রসায়ন আছে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, প্রত্যেকটা সিজনে কিন্তু স্পেশাল কিছু খাবারের ক্রেভিং আমাদের মধ্যে জন্মায়। যেমন শীত এলে এমন কিছু বিশেষ খাবার দাবার আমরা খেয়ে থাকি যেটা অন্যান্য সময়ে পেলেও সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না, এরকম প্রচুর খাবার আছে, সেই নিয়েই আজ আড্ডা মারবো। আপনারও যদি লিস্টে এমন কোনো খাবার থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। আপাতত তিনটে গান আপনার জন্য শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছিলাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে ফার্স্ট মাথায় আসে বিভিন্ন রকমের ভ্যারাইটির কেক খাওয়া, কারণ সামনেই ক্রিসমাস আসছে। প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে দারুণ একটা কেক খাওয়া, কেকের নাম শুনলে আমার দারুণ ক্রেভিং হয়। আপনার কিসের নাম শুনলে শীতকালে দারুণ ক্রেভিং হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +7475039657121। আপাতত দুটো গান আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানি.com। এখন আমার

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একটা সত্যি কথা হলো, উইন্টারে যাই ক্রেভিং হোক না কেন, উইন্টার আসাটাই যেন একটা দারুণ ক্রেভিং। মানে উইন্টার কবে আসবে, ঠান্ডা কবে আসবে, বরফ কবে পড়বে, তো উইন্টার যেন মানে এই যে লাস্টের দুটো মাস নভেম্বর ডিসেম্বর, সেটা কিন্তু অনেকটা ক্রেভিং আমাদের মধ্যে জন্মায় বছরের মাঝখান থেকে। আরও ক্রেভিং নিয়ে ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত এলেই সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা তো বলেই দিলাম যে কেক খেতে ইচ্ছে করে, নানা রকম ভ্যারাইটির কেক। এছাড়াও শীতের কিছু স্পেশাল ডিশ আছে, সেটা হলো কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। উফ, লাজবাব বস। মানে আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে দারুণ ভালো লাগে, ব্রেকফাস্ট কিংবা ডিনার। কড়াইশুঁটির কচুরি কিন্তু সবেতেই সুটেবল। এমন কোন ডিশটা আছে যেটা আপনার উইন্টার ক্রেভিংয়ের লিস্টে সবার ফার্স্টে থাকে, সেটা আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ছিলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.com এ, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। উইন্টার ক্রেভিং বলতে সব থেকে স্পেশাল যেটা একদম শো স্টপার সেটা হলো নলেন গুড়। এক্স্যাক্টলি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, মানে জিভে এখনই জল চলে আসছে। পুলি, পিঠে, পায়েস এবং সব কিছুর মধ্যে নলেন গুড়ের একটা এসেন্স, সেটা যেন একদম মন থেকে শরীর সবটাই দুর্বল করে দেয়। মানে শীতের ক্রেভিং নিয়ে জাস্ট কোনো কথা হবে না বস, মানে শীতের ক্রেভিং ইটস লাইক হেভেন। শীতের ক্রেভিং নিয়ে কিন্তু আড্ডা শেষ হবে না, কিন্তু সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

কখনো রোদ কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ, কখনো আনন্দ কখনো হাসি কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাতা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে ডিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর তারপরে একটা কেমন প্যাচপ্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে, আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এইরকমই ওঠা নামা হাসি কান্না চলতে থাকে। সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপচা নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ন বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিয়ে সে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরে যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষে ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়ে চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা or from 1st of July.
6: Shuchen, radiobanglanet.com. Bishir Bangali Obinabo Hyperlink.
7: Pot periye

দাছি ফান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সবকিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবিচ্ছিন্ন নয়। কখনো হাসি, কখনো কান্না, ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে। আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকের এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপায়ে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মূল চক্ষু নির্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরে।
2: করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

গান ছিল আপনার জন্য, ফিরলাম গান পর আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকে পপকর্ন। আগামীকালকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট

ধু এখন এই শূন্যতার গল্প বলে যে পাখির ডানা।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যা খুশি ওরা বলে বলুন।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।